দর্শনের সঙ্গে কিশোর কুমার নি উঞ্চে লোক ফেলমে লো সানাজাজ এলুর চমা জাত খান্তাং লোয়াং শ্রীকা জাত খান এন পেন অঞ্জান্তাং আর ডি বর্মন ফেলমেলু ডিগ্রেমেনা কাসতা লতা মঙ্গেশকর তাং কিশোর কুমার নি ডন ফেলমেলো সানাজাত লুর চমা জাত খান অঞ্জান্তাং লোয়াং শ্রীকা জাত খান কল্যাণজি আনন্দজি

0: go ga ta gamle thilla byang phutte dine ga ta tena na chugyuk che su chede
1: ta bunta tu le min tok tening era ga sta se no pa gamna mang pe na yoddo ta halam na ban chi yoddo tene te un ming so so so so le ka duk ri yot serpo mar po chu che ta sam min minda me da na mi na chang se min tok yong do bol di ta min do ga tene ma that ka di ma na me tene ga ta min do thon ngem bol ko sembas kit po chano min tok ga ta kun jo phula no ga ta ya la chot ka phun ne sin no ya na zu gi la mar mo chi phe na nam tsik tu no thang ma tha da no pa da nami na tsuk ska tsuk ri ki
0: dire ka le la ta nami na tsuk spo ga ta ga ta mi ga ta met kan gun ga ta yang tha do thama ne chal te khos pa te ne khol la ju ju je te khos te ga ta te ne ga ta gamla un ka tsuk spa te ne ga ta te ola kadar chos te bors pa te ne khol dan pa sana nang mo ne ga ta ra la ga te ol dan pa sana yang mi ma khol la tang che char gli te ne ka le la ju tsuk la ga ta men to ga ma that kan ji ne ma ne sung ma ne jik te ne ga met do li ga ta chi char ka khong te ki gun la te ne ga ta mentok pe dulna sonte dulna ta mentok tokla zum jate dugna tere sem basket po wanokle tene gata te cherka kan dangdri tu sunina te chakma metkan chalokle tene gata lama rimboche phep sanam po tene gata lame thama gata mentok namis na thang ping sala tene gata la thatpo ji khamsang charakle sing bina che jena gata rimboche ulla lama ulla phulche se skap sobse galira tene gata tena tokla mentok mane lelium tulip tena tokla ali mentok ta tena tokla gulab sna color mang pot no gan man in kale ranga ta iru namjao che kyong pot pa sala men tok ma pek malu san che gun ba ya le dak sa ta namle na gurja san te os pa sala te na ta tang mek mang pek mane yong ma yo no le dak se tus pina te os pa sala ga ta gun la ko skam sang meru gya le che jena namle ko adu po som pa sala tot mo yo som pa sala lu so te no gya le te na ta men tok te sang ma ga ta kod la chama chu ga ta কলেজ চোস্তে বোর্স পা তেনে গাতা গুন লাগাতা খোয়া মা টোট মক মাচো মা শান্তি আং মাচো তেনে গাতা নরমাল রুম জি না বর্তি গি মা ফক্সা জি না বোর্স পা তেনে লুজ দোকালে আর গেল ছাড়লি
1: কিউ পাসান গাতা মেন তো পুতিনে মা খাকচান সাচান ইনো তাজু গাতা ছমল খিন পেন বিকানো মেন তো মা থাত খান জমা মে তেনো মেন তো থন ইম বস বাস্কেট পুলু সান তো সাদান দে তুলা মিং তো গ্লো মে তেনে টেনশন ডিপ্রেশন তেনে মা সরকার খটো মানে তে মিছেজ গি নকতে না নে মেন তো thongan ngam bwa ta tene ko ma sem basket polo sal ta i men to pon nge ta tene ma ni ja te na na ne hotel chen mo sang mala ya guest house kun la gyar mon la so la so stang na ma ni ma ta yong ro che pa yar bo la ngi ju ta gyar la men to chong se chipit chokan mang po yot kya ta mandir sa me goe ka men to chong se man na mi na sax ta ta i ka guest house na hotel mang po yot na pa kho ni ngos te khir nang ma ni dim che nok te ka na yong go স্পেল নাতা সুজাদিন সামনা
0: মানে টাংপমস কালিরা মানে ইনাস কাপস মা ছিনম থন্দু কালিরা গা চেজিনা তিনি গাতা দাকসা খচুল পাওস তে গাতা ট্রাক ফালান ডিক খোস মানে কোন চোস সুনতেনা তিনি গাতা লাখ ফালান জিক চোস তে খুতি ছানো গালি তা গাতা ঠুগুলা ই মেনটক বাদ না মানে গ্যাঞ্চে দুগাতা কোন গুন মেনা গাতা গ্রিন হাউস চোস চোস তে কোতে না বর্ষ পালি থনে গাতা টোটমো বাপসেন বাপসেন ডালিন গাতা মার্কেট লাই খংলা দিয়া নকলি তেনে গা কালিরা গারাং তেনে মঙ্গুগুরি চোস পিনবা কোন মানে মিডিম চে জোয়া মিরু গিয়ালি কো মেন তো পোগাতা তে বার চুক্স তে কো তেনে দেমো চুক্স তে খেন না তেনে গাতা লাদা লা মি খোস না সোক জুক্স পাসা না তেনে কাও খেতে না গাতা জাগাস না সারি গা গাতা থাং রি জরি কা জুক্স লা তেনে খোনে তে উন একদম নিউস তে খেন লক চেনে দেমো ছরা লগে আলি তেনে তেন না জোলা গাতা হোটেল মুলা সাপ্লাই চলা ডিকচে দুগলে তেনে হোটেল ও থাং মে গাতা খাচুল পাউনে গা ইনো লকলে চি আ গাতা লাদা স্পার ঠুনি গাতা জুনু উনি ই সাং মা মিজাত লে কুলে কুলে গাতা স্টাকচাত চুস তে গাতা ই সাং মা জাত তে গাতা ইয়ং স্পেল লাম্বা ইনা স্কাপ ছিল মনো কালে না খুলে মা মাং পিক গাদা চোখ সামনে দালো গোমা গোমা গাতা তেনে গাতা গ্রিন হাউস চোখ না তেনে গাতা টোটমো জাগালে না বোর্তে তেনে গাতা চুক্স পা তেনে কো মা টোটমো ইয়ার লেভেল লেভেন তেনে গাতা নামজা মার্চ এপ্রিল লেভেন গাতা খাচুল পাউন চোখ না চং গেছে দুকিয়ালি তাই তো গাতা জাদমি জাত পোসন তেনে তো পাগাতি জুনু উনেলে
1: তেনজু পিগা পিগা চিক চিক পঞ্চ গটুলে তা ইমেন তো পোগাতা ঠু চলা তেনে কো কাদার চোসে শালতে কো পেনজে তাম মাচুগালা কোস কাম মাচুগালা কো লুদ মাস দেশা মাচুগালা তেনে উনি গুন মুল্লা তেনে কো না জিগিনা নিমা ফক্সা জিগা বরগোস তা নাস্তাক মেনা গাজুক সিচোসে বরাদ গুন বছরে টাংমো হনো তিনি গাতা ইয়াং খাচিক চকো ছানো তিনি খাচিক পাটা রুল চুকমা গোস তিনি ইয়াং ফিল ফাংস বন্ধনি গাতা খো খা বাপসে নোক তিনি ফিচে নোক গুন না কাদার কাজু উচ্চে পড়েন তিনি গাতা আমি তোমার তো গামলা জিগত না ইমা ফক্সে গোস তিনি পেঁজে আংতাপ মা গোস কাজুক শিকা পরে তাল দুম গুন বুগতা রিমেক সং বসানা
0: কাসালে কালি রাতে নে গাতা আর গুল রাতে নে খো গাতা আর গুল লেভেল লেভেল গাতা তেনে গাতা তে লোমা ওমা ছংমা গাতা শুর তে তেনে গাতা আর টংমো লেভেল লেভেল গাতা না খোঁচে জালে মালে টংমো ইয়ং ইয়ং চুপা খো মিবর চে লে ফিলো আবর না তেনে আং খোয়া টংমো ফকপার দেমো থোয়া মলক লে গাতা গাতা টোটমো জিং জিগিও তেনে গাতা না খোঁচে লে তেনে কাউ কি তেনে গুন পোচ চাবে লুসাল গলে তেনে গাতা আর গুল লেভেল লেভেল গাতা থিল না তেনে গাতা প্লাস্টিক জিগ চোখে টিংস পালে তেনে তে কাদের গাতা তে কা খোঁ ছংমা রিক্স তে বোর্স পালে তেনে গাতা গা নিমা ফকসে গিলা জুম চোখ জোর না তেনে গাতা নে তাতেও চুসমিন কালে না নানি জুনিং জিনে ফালা তেনে গে প্লাস্টিক টুবজি চোসে না খরাং মেন্টক বর্ষা খাটাং জিকা গে টু জিকা প্লাস্টিক শিল স্পিলে প্লাস্টিক লাঞ্চিক নিশিক শিল তাসমিলে কাউ খেতে না তেনে না খরাং চাপ মানে তাজা আলু ঢুকলে মানে তেনে ইয়ার চকলা আলু ঢুকলে তেনে গাতা পার পার ইয়ার গুনলা ছু তাঙা ডিগা নগাইলে তে গাতা প্লাস্টিক পার জিগনে তাঙাস পালে তেনে গাতা স্টক পাওয়া ছামি গুলি তেনে ছু গাতা কাম তাংছে গুনলা ইয়ার চকমি তাংছেস কো হাফতে না গাতা নিউইন সালচেল দেশ কাম সেটা তেনে চকলা তাংস পালে তেনে খো থরে ইয়াং মার্চ এপ্রিল ইলেভেন ইয়াং গাতা না পাতা ছাড়লে তেনে খো ইয়াং সোনপো বিন বিন ইয়াং তেনে গাতা তে প্লাস্টিক উন থেন তে তেনে ইয়াং গাতা গিলাস জুম বিনা ইয়াং গাতা ঠোঁট বাপ শিখ বোস পালে তে তিনি গাতা ফিলো আফিং চেল দে তেনে তেনা তো লাগাতা লাগলেন বচ্চ শেষ না তেনে খো মিলু শেষ মিলুক পাকালে তে মানে গাতা লোকাং খো নুয়েন ছানা তেনে গাতি বুদগুয়াং পেনে ওয়াং বুদিন ছাচ্ছে নকলে লোকাং লে তে পে গাতা ইন্দা তো জাত না তেনে লু শেষ ঢুকলে
1: কে লেস কে পাসা সানকা হান কে সংমা লা তিনি গাতা মেন্তো কা গাজু ছালা সাদত পচা চুক নিরন লেন ইসকে জাতে তিনি গাতা আতা মংখ্যা তিনি আমালে আচলি সংমে জাদা নক মেন্তো কা মেন্তো পু লা মাথাত কানজিক মানে মেটক্যাক তেনে তেও থ নিয়ে মা সিম্বাং সে তুলু সান মেন্দো কা ইরা ছাগলান ইয়ামলেন জাতি লোমাং পোসকে নকসান কাল হান ইয়েস কুন না মেন্টো স্কলা মোলা জাস তেনে ইয়েজাং সাবাত পাসাং মে তেনে গাতা মেন্টো লাগলেন জাতি গামলেন আ চুকসে গাতা গাতা গেস হাউস না হোটেল মাং পোতে নকতে মা খেন অনেক সেন গয়া গাতা তেনে মানে ইনা জুগি তাপ নাং গাতা সিম্বাস কি পুলুছে সং দে তেংসা তুলমা গাতা হালাং সিনিং সে তুস তেনে সেমসের জানি তুস পিনা মেন্টো কোন তাপ গুছিস কাতে নি নক ইস্কুল মোলাজাস ইয়ার ঘন্টিন কাজ করতে ইনে যাত্রা দেমো মশলা দাপন চুলা ইয়াসকার তিনি গোমানা থুজে সিজন জুল হচ্ছে
0: জুলে কাজ থুজেছে
2: দাকসং ইজেরাই টিভাটিলানি ডিগ্রিম বং সানাজাস ইন্না টিভাটিলানি ডিগ্রিম তং ইয়াম্পো দিরিং ইজিং পে সুংসকা দে ডিগ্রি মে তুসত পছং দুক nga গংসপা সালাজা জুলে
3: ই ডিগ্রিম বং নিজা ল্যাঙ্গুয়েজ লা গেরা জুই সোনা মিসকোরি লনকুসি চিন্দাবজাতে সানচেস লা ফুলটেন পিন

দশম ইজারা জিংপে সুস্কা দে ডিগ্রিম সানা যাচ ডিগ্রিম পুলকান এন পেন দিসকে টোল কারি আন ডিগ্রিম কোটিক জাতকান এন পেন সোনা মাছ গাজে আকাশ ফানি লেনে জুয়েন চিকতান।